0: শ্রোতা বন্ধু, পুনি থরে আপন মানুষ স্বাগত করুছু হ্যালো বারপদ কার্যক্রম পরিসরক।
1: হ্যালো,
2: আজ্ঞা নমস্কার।
1: নমস্কার
2: আজ্ঞা, বরগড় স্বর্ণপ্রভা কহুছি।
1: আচ্ছা, কেমিতি অছন্তি স্বর্ণপ্রভা ভৌণী?
2: আজ্ঞা, মু ভাল আছি। আজ্ঞা, আউ আপন মানে কেমিতি অছন্তি?
1: আমি মধ্যে ভাল আছি। আকাশবাণী বারিপদার সমস্ত মধ্যে ভাল অছন্তি। কুহন্তু, আপনক অঞ্চলরে আপন কীর্তন কলে না নাই, রথযাত্রা গলা?
2: হ্যাঁ আজ্ঞা, কীর্তন তো কলু রথযাত্রারে। গত রথযাত্রা যে হেলা আমি সমস্তে মিশিকি কলু, লেডিস আউ মানে সমস্তে মিশিকি কীর্তন কলু। পহণ্ডিবিজে যে হেলা, পহণ্ডিবিজে আমি যে প্রভুকে যে সাত থর বুলাইকি রথকে চড়ান্তি, তো সেইটি আমি সাঙ্গে সাঙ্গে বুলিকি পহণ্ডিবিজে মহাপ্রভুঙ্କ সহিত কীর্তন কলু। বহুত বঢ়িয়া হেলা, সব ভাল লাগিলা।
1: স্বর্ণপ্রভা ভণী, যেতবে কীর্তন চালি থাকে, আপনার কীর্তন করতে, তা পরবর্তী অবস্থা কেমিতি লাগে আপনার?
2: আজ্ঞা, বহুত খুশি লাগে, বহুত বঢ়িয়া লাগে। কারণ ভগবান কীর্তন তো বহুত আত্মশান্তি মিলে, তাঙ্কর ভাব বিহ্বল হয়ে যাওয়াকে পড়ে, তাঙ্ক ভজন কীর্তন যেতবে করু পুরা বিভোর হয়ে যাও, তাঙ্ক পাদ পদ্মে লয় রাখিকি ভগবানকে নাচি হয়ে যায়, পাদ আপে আপে উঠি যায়।
1: ভক্তিবাদরে নাম কীর্তন হি সার,
2: সংসারে সে একা সত, কলি যুগের ভজন কীর্তন নাম,
1: তাহলে নাম কীর্তন হি ভক্তি যোগ।
2: হ্যাঁ, ভক্তি যোগ, আর কলিরে খালি নাম কীর্তন কলে আমি
1: মুক্তি পাইবার। হ্যাঁ, জগন্নাথঙ্ক, শ্রী জগন্নাথঙ্ক রথযাত্রা সম্পর্কে আলোচনা কলু, নিশ্চিত ভাবে অনুরোধ মধ্যে আপনার সেইভাবে হব ভাবুছি।
2: মহাপ্রভু তাঙ্ক মন্দির কু যাবে নীলাদেবী যে, তো সবু এবে আছি, সবু পরিবেশ ভালো আছি, তো নিশ্চিত ভজন শুনিবা। আউ আজ্ঞা, সেইটা হেলা ওড়িয়া ফিল্ম চিহ্ন, চিহ্নর গীত আছে ভজনটি, সেইটা জগ।

0: সে দিগরে পদক্ষেপ নেওয়া তো নিশ্চিত ভাবে আমি সফল হওয়া আম বিদ্যালয়ের ছাত্রছাত্রী মানে প্রতিদিন বিদ্যালয় পরিসরের পড়িথিবা ছোট ছোট টুকুড়া কাগজ পলিথিন এবং অন্যান্য আবর্জনাকু সেমানে সুন্দর ভাবে প্রার্থনা শ্রেণীর পরে মাত্র দুই মিনিট সময় দেই সেমানে সফা করে দিয়ন্তি এবং আম পরিবেশ সুন্দর এবং সফা হয়ে যায়। এই অভ্যাস মো বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীঙ্ক মধ্যে অছি যাহাকি সেমানে রাস্তাঘাট এমিতিকি তাঙ্ক ঘরে পড়িথিবা অলিয়া আবর্জনাকু সফা করিবা দিগরে সবুবেলে পদক্ষেপ নিয়ন্তি। এই অভ্যাস আমি যদি সমস্তে লাগি পড়ি চেষ্টা করিবা নিশ্চিত ভাবে স্বচ্ছতা দিগরে আমি আগেই পারিবা।
1: বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী মহা আনন্দরে শ্রমদান করে বিদ্যালয় পরিসরকু সফা সুতরা করিথিলি। ছাত্রছাত্রীঙ্কর মত থিলা
2: মো প্রকাশ মাঝি শ্রেণী দশম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শগড়ার জনে ছাত্র। স্বচ্ছতা এক পবিত্র গুণ, এহা মানিষ মনরে প্রশান্তি ভরি দেই তৎপর করায়, তেণু এহা আম পাই অবিচ্ছেদ্য। পরিবেশর স্বচ্ছতা যে কেতে প্রয়োজন তাহা সর্বসম্মত। গোটিয়ে রাষ্ট্রর বিকাশ এহার পরিবেশর স্বচ্ছতা উপরে নির্ভর করে। সুস্থ পরিবেশ সুস্থ মানসিকতা সৃষ্টি করে। সুস্থ মানসিকতা সৃজন শক্তির বিকাশে সহায়ক হুয়ে। ফলরে রাষ্ট্রর সামাজিক অর্থনৈতিক জীবনর সুসমৃদ্ধ হুয়ে। বিজ্ঞানর মহান অবদান ফলরে মানব জীবন সুখপ্রদ তথা প্রগতিশীল হয়েছে। আজির ভারতবর্ষ প্রগতির রথচক্র সোপান পরে সোপান অতিক্রম করে আগেই চালছে, কিন্তু পরিবেশর স্বচ্ছতা ক্রমে অপসরি যাচ্ছে। তেণু মানব সমাজের হিত সাধন পাই পরিবেশর স্বচ্ছতা অপরিহার্য হয়ে পড়ছে। সম্প্রতি গাঁ গণ্ডা সহর বজার সবুটি কুঢ কুঢ অলিয়া আবর্জনা ও নাল নর্দমা সবুটি বর্জ্যবস্তুর পাহাড় ও অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তা কড়ে মলমূত্র প্লাস্টিক বোতল ও জরির গদা। বিভিন্ন পর্যটন স্থলী গুড়িকর দূষিত পরিবেশ বিদেশী পর্যটক পাখে আমার ভাবমূর্তি কু মলিন করে দিয়েছি। এপরি স্থলরে পরিবেশর স্বচ্ছতা এক সময়োপযোগী আহ্বান কহিলে অত্যুক্তি হব না। সাম্প্রতিক পরিস্থিতিরে উত্তম জীবন নিমন্তে পরিবেশর স্বচ্ছতা অপরিহার্য হয়েথিবারু পরিবেশর স্বচ্ছতা বজায় রাখিবা পাই অত্যন্ত নিষ্ঠার সহিত সরকারি বেসরকারি গোষ্ঠীগত তথা ব্যক্তিগত উদ্যম জারি রাখিবা বিধেয়। এহা ফলরে সুস্থ জীবন যাপন সম্ভব হয়ে পারিব।
3: মোর নাম টঙ্কপ্রভা পূজারী। মো সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শগড়ার দশম শ্রেণীর ছাত্রী অটে। স্বচ্ছতা হি সেবা এই অভিযান প্রতিবর্ষ 17 সেপ্টেম্বর রু 2 অক্টোবর পর্যন্ত চালি থাকে, যাহা দেশের প্রত্যেক নাগরিকঙ্কু স্ব ইচ্ছারে সফা সুতরার যোগ দেবাকু প্রেরিত করা যায়। এহা মহাত্মা গান্ধীঙ্ক স্বপ্নকু সাকার করিবার এক উদ্যম অটে, যে স্বচ্ছতাকু জীবনর অঙ্গভূত অংশ মানুথিলে। এহার মুখ্য উদ্দেশ্য হেউছি দৈনন্দিন জীবনর গুরুত্বপূর্ণ অংশ ভাবে স্বচ্ছতাকু আপনাই আমি এক সুস্থ ও স্বচ্ছ সমাজ গড়ি পারিবা। অভিযান সময়রে সরকারঙ্ক দ্বারা বিভিন্ন স্থানরে শ্রমদান অনুষ্ঠিত হুয়ে, যেউথিরে লোকমানে সার্বজনিক স্থান বিদ্যালয় ও হসপিটাল ভলি স্থানগুডিকরে সফা কামরে জনসাধারণঙ্কু যোগ দেবা পাই প্রেরিত করা যায়। এই অভিযান সময়রে স্বচ্ছতা কর্মচারী মানঙ্কু বি বিশেষ সম্মান দিয়া যায় এবং সেমানঙ্ক স্বাস্থ্য ও কল্যাণ পাই বিশেষ শিবির আয়োজন করা যায়। এই অভিযানর শেষ হুয়ে 2 অক্টোবর, যাহা মহাত্মা গান্ধীঙ্ক জয়ন্তীরে পূর্ণ হুয়ে। গান্ধীজীঙ্ক মত থিলা স্বচ্ছতা এক সমাজর মূল আধার অটে। স্বচ্ছতাকু আচরণরে আনি আমি এক সুস্থ সমাজ গড়ি পারিবা। আকাশবাণী কেন্দ্র ভবানী পাটনা পক্ষরু আম বিদ্যালয়রে স্বচ্ছতা হি সেবা কার্যক্রম অনুষ্ঠিত হইথিলা। এই কার্যক্রমরে আকাশবাণী তথা দূরদর্শন কেন্দ্র ভবানী পাটনার সমস্ত কর্মকর্তা ও আম বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী ও ছাত্র।

ছাত্রী সামূহিক সফেই কার্য মিলিত ভাবে করেছিলু। আম বিদ্যালয়ে এপরি এক কার্যক্রম অনুষ্ঠিত করা যাইথিবারু মু আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র ভবানীপাটনার সমস্ত কর্মকর্তাঙ্কু ধন্যবাদ জ্ঞাপন করুছি।

0: বড় ভাই, রক্তদান মহৎদান, তো এ বিষয়ে আমি সাধারণ ভাবে বেশি কিছু বুঝুনু, কেবে বুঝু যেতবেলে আম নিকট সম্পর্কীয় মানকর রক্ত দরকার পড়ে, সেতবেলে আমি খোঁজু যে ইয়া পাই কেমতি টিকে রক্ত যোগাড় হই পারিবো, আর রক্ত কেতবেলে দরকার সে বি জানিবা দরকার নাই কি, কিছু অছন্তি যো মানকু রক্ত নিহাতি দবা দরকার তাকু সেই ভলিয়া রোগ হই কি অছি, কিছু পিলা মানকো ক্ষেত্রে যো মানকু এনিমিয়া হই যাইছি বা রক্তহীন দেখা যায় তাঁকু মজরে মজরে রক্ত দেওয়া দরকার, গর্ভবতী প্রসূতি সময়রে
1: কার সময়রে বি অনেক বাহারন্তি আমার মা ভৌণী ভাউজ মানে যোমানকু কি রক্ত দেওয়াকু পড়ে,
0: আউ বিভিন্ন অপারেশন অস্ত্রোপচার সময়রে যদি কিছু গুটে অছি রোগ তার অস্ত্রোপচার হব কিন্তু তার দেহরে সেতকি রক্ত নাই বা অস্ত্রোপচার পরে পরে তাকু গুটে দিটা তিনটা পর্যন্ত রক্ত দরকার পড়ে, আউ বিশেষ ক্ষেত্রে হচ্ছে যেটি দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনার অনেক রক্ত ক্ষরণ হয়ে যাই থাকে, তেমন রোগী কু বঞ্চাইবা যা চিকিৎসা দরকার সে তো করা তা সহিত তাঁকু রক্ত দেওয়া পড়ে,
1: দুর্ঘটনাগ্রস্ত যাত্রী মানুষ সে ট্রেন দুর্ঘটনা হোক বস দুর্ঘটনা হোক বা অন্যান্য গাড়ি
0: দুইচকিয়া তিনচকিয়া
1: চারচকিয়া চারচকিয়া গাড়ি রাস্তার দুর্ঘটনা হওয়া গোটে সাধারণ কথা এবং আম ভারত ভি দেশের এটা প্রায় হচ্ছে যেতে আমার সাবধানতা সচেতনতা বড়লে রাস্তা দুর্ঘটনা কু কমাইবার আমি সক্ষম হয়ে পু তার বিভিন্ন কারণ অপটক তো আমি যাবানি, আমার কথা হচ্ছে যে রক্তর দরকার পড়ে এবং আমি দবা নিহাতি জরুরি আমি সুস্থ রাখা জরুরি, রক্ত দেলে যাই কি আমার দেহ সুস্থ রহব এবং কথাবি আমি কার্যক্রম মাধ্যমে জনাও শ্রোতা বন্ধু মানুষ যে রক্তটা আমার দেহরে যদি আমি দেলু তাপরে কতদিন ভিতরে সেটা ফের পূরণ হয়ে যায় যেটি রক্ত দিয়ে থাকে সেটা বহুত কম দিন, ডাক্তার মানে কুমার যে 45 ডেজ ভিতরে হয়ে যায় আও সেটা গোটে হচ্ছে কম পরিসংখ্যন কিন্তু তাঠু শীঘ্র বি হবার নজির রহিছে এবং যেতে থর আমি অধিকা রক্ত দেওয়া সেতে আমার দেহরে বহুত গুড়াক রোগ কমি যাবার যে আমার ডাক্তার মানে সব কহিছেন,
0: যা সব সম্ভাবনা দেখা যায় যে বয়স টিকে হয়ে গেলে ডায়াবেটিস হয়ে যাব প্রেসর বড়ি যাব কিন্তু নিয়মিত যদি রক্তদান করুথব তাহলে তার পাখকু রোগ সংক্রমণ মাড়বনি,
1: তেণু রক্ত দেওয়া বিষয়ে যে সংবেদনশীলতা লা সে আস্তে আস্তে পরিবর্তন হলানি, আমার বহুত সংখ্যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী অনুষ্ঠান হোক শিক্ষা অনুষ্ঠান হোক বা আমার বিভিন্ন সোপানরে যে কাম করছেন চারিআডে মধ্যে মধ্যে রক্তদান শিবির হচ্ছে, কেবল এতিকি যে কেতে রক্ত সংগ্রহ করলে তাঁকর সেই যে রক্ত দান প্রক্রিয়াটা যাই ক্যাম্প জরিয়া সে করে সেই সেতিকি ইউনিটটা টিকে মানে বেড়ে বেড়ে অসুবিধা হুয়ে যেতিকি অনুমান করা যাইথা সেতিকি হউনি বেড়ে বেড়ে সে কুচি, তবে আগ অপেক্ষা বহু পরিবর্তন হলানি এবং মধ্যে কুহাউতলা যে যে শিক্ষা দীক্ষা টিকে কম থাকে সে টিকে ডরতি রক্ত দেওয়া পাই কিন্তু সেতিরে বি আমি পরিবর্তন দেখিলু কিন্তু মফসলে মধ্য লোক দৌচন্তি তুমি যেটা কহুতল পরিবার রে জনকু দরকার হউচি সেতেবেলে সে ফাস্ট প্রথম প্রাধান্য দিয়ন্তি যে কেহি অছন্তি কি আপনকর কেই নিজ লোক যদি থিবে তাহলে আমি আপন যে কোনসি গ্রুপর ব্লড হলে মধ্য আমি সংগ্রহ করি পারিবা এবং আমার ব্লড ব্যাংকে যেটা গচ্ছিত অছি আমি দেই পারিবা, সেটারে বি গুটে পরিবর্তন হলানি, আউ অনেক সময়রে যোমানকর বন্ধু বাস সম্পর্কীয় এমানে যদি কেহি দবা পাই নচাহিলে তাহলে সেইথিরে টিকে নাচার হয়ে যাতে আমার রোগী মানে বি এবং যোমানে রোগী মানক সঙ্গে ভোগী থাকে সেমানে বি টিকে নাচার হয়ে যাতে, তেমন সাহায্য সহানুভূতি লড়ন্তি কেই পাখাপাখি লোক চিহ্না পরিচয় লোক কুহতি ভাই কেমতি অ্যারেঞ্জ হয়ে পারিব কোণ হয়ে পারিব কুহতি, তবে বহুত এমতি লোক অছন্তি যোমানে কি বিভিন্ন সময়রে কিছু গোটে কারণ নথিব তথাপি সেমানে রক্ত দেবে, বর্ষতে তিন থর চার থর বি

0: এই যে বুড়া লোক কথা হোলে সে কি কহিল ওঝা
1: ওঝা
0: এ মুন্ডা মান সম্প্রদায় তিনোটি লোক সম্মান দিয়া যায় প্রথমে মুন্ডা যে গাঁর মুখিয়া বংশানুক্রমিক এ পদ সে প্রাপ্য তাপরে দেহুরে যে পূজা করতে সে বংশানুক্রমিক এবং তৃতীয় ডাকুয়া গাঁর মুখপাত্র লোক মানে ভোট দিয়ে তাঁর বাছতে এইটা হচ্ছে তাঁর পঞ্চায়েত যা কহতি মনে হো
1: আচ্ছা এমানে কোন সব পর্বপর্বাণী পালন করতে
0: বাহা পরব হেরা পরব সহরাই করম এমিতি কেতে আসুন কথা হবা
2: আপনার মতো কহিলেন আপনার বর্ষে কোন সব আপনার পরব হুয়ে পালন করা যায়
3: পর্ব আমি

0: মকর গোটে মানু কালী পূজা গোটে আমি সহরাই বলে কু কালী পূজাটা আমি সহরাই বলে কু সেটা গোটে মানা হয়
1: সহরাই
0: হ্যাঁ রজ সংক্রান্তি চিত প্রভু আর গমহা যেটা কি রাখি পূর্ণিম
2: স্বাতে চুপ হয়ে গেল যে কোন হল তোমার
3: নাই ভাবুলি জনজাতি মুন্ডা কথা মনে হচ্ছে ছোট বিশ্বটি এমানক সম্প্রদায় নিয়ে গড়ি উঠিছি কোন নাই কহিল সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার এক পূর্ণাঙ্গ রূপরেখ এই মুন্ডা সম্প্রদায়
2: ঠিক কইছ
3: সম্বিত সেই বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা এই মানক জাতির না
2: হ্যাঁ সেই বিরসা মুন্ডা এই মুন্ডা মানক সম্প্রদায়ের জন্ম নেই পারিথান্তে কিন্তু এ সমগ্র ভারত পাই সে জনে প্রাতস্মরণীয় ব্যক্তিত্ব